0: কাসকো টিভি বকেরে হেড়েও নিকে অতার মাস হওত
1: গঠে বারি লাই লাই কাসকো টিভি বকননি ভিটি আপনে টিভি বিক্রিও অনি বনাউনে জানে লাগে কোনি বনাউনে পুকা ওলাত ওই না
0: না তেতি কুড়ামা পানে চিন্তা করন পরসত সদর মোকাম চরিকোট বাট চরি ঘ্যাং জানে বাট মা রয়েকো আমরাই চৌধুরী ইলেকট্রনিক্স মা লই যাও না তাহা তো তিম্র বিগ্রে কো টিভি মাত্র হই না কি মোবাইল ঘড়ি সবাই পনি আলছনে সকি গনি
1: এ ওরে তিসু ভাই মা পনি টিটি টিরে